আজ রবিবার, 31শে জ্যৈষ্ঠ, 1948 শকাব্দ, 21শে জুন, 2026 খ্রিস্টাব্দ, 6ই আষাঢ়, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54, 12 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6:21, 30 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 16 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কিছুক্ষণের মধ্যেই দিল্লি থেকে সংবাদ।

0: transited the Strait of Hormuz yesterday and are en route to India. These oil tankers are Desh Vaibhav, Desh Vibhor and Sanmar Herald. In a social media post, Mr. Sonowal said that under the decisive leadership of Prime Minister Narendra Modi, the government is working on highest priority to secure India's maritime interests. Prime Minister Narendra Modi will commission three indigenously built Indian Navy platforms, INS Dunagiri, INS Sanshodhak and INS Agre in Kolkata today. Designed by the Navy's Warship Design Bureau and built by Garden Reach shipbuilders and engineers, the vessels are intended to strengthen combat operations, hydrographic surveying and anti-submarine warfare. INS Dunagiri, a Project 17A stealth frigate, is armed with BrahMos missiles and medium-range air defense systems. Minister for Railways, Information and Broadcasting and Electronics and Information Technology Ashwini Vaishnav will inaugurate and dedicate several key railway infrastructure projects aimed at enhancing passenger amenities and strengthening the rail network in Rajasthan today. He will flag off the Lalgarh Sabarmati Express from Bikaner Railway Station. In FIFA World Cup, Germany defeated Ivory Coast 2-1 in Toronto, Canada and clinched a spot in the knockout phase at the tournament. For Germany, Dennis Undaf scored twice. Earlier, Netherlands secured a commanding 5-1 victory over Sweden in Group F match at NRG Stadium in Houston, United States. Yesterday, in another match, Brazil recorded their first win of the FIFA World Cup with a comfortable 3-0 victory over Haiti at the Philadelphia Stadium. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন জেনে নেব পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:15 কলকাতা রেড রোডে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের বাংলা ধারার বিবরণী শুনবেন। সকাল 8:00 বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি পর্ব 10 প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা শিল্পী তরুণ কুমার চক্রবর্তী। 9:00 গানে গানে 9:10 কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী INS দুনাগিরি, INS সংশোধক এবং INS আগ্রে এই তিনটি ভারতীয় নৌবাহিনীর জাহাজের উদ্বোধন করবেন। শুনবেন এই অনুষ্ঠানের বাংলা ধারা বিবরণী। 10:30 গানের ভেলা উপস্থাপনায় শ্রীতমা মিত্র। 11:00 যুববাণী অনুষ্ঠান ওয়াইভি পোস্ট বক্স উপস্থাপনায় আভাস দেবনাথ অঙ্কিতা চৌধুরী। 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনায় প্রমিতা মল্লিক। 12:15 নজরুল গীতি শিল্পী ত্রিদীপ রায়। 12:33 গল্পদাদুর আসর আন্তর্জাতিক যোগ দিবস ও জলদূষণ নিয়ে কিছু কথা ছোটদের জন্য যোগ প্রসঙ্গে তুষাশীলের সাক্ষাৎকার শুনবেন। আসর পরিচালনা শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান। 2:00 অনুরোধের আসর আধুনিক গান। 2:30 নাটক বলবান জামাতা রচনা প্রভাত কুমার মুখোপাধ্যায়। নাট্য রূপান্তর স্বপন বন্দ্যোপাধ্যায় প্রযোজনা সমরেশ ঘোষ। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন। আন্তর্জাতিক যোগ দিবস তুষাশীলের সাক্ষাৎকার নিয়েছেন সঞ্জয় হাজরা। 5:30 যুববাণী কমন রুম উপস্থাপনার ব্রতদীপ মুখোপাধ্যায় ও সম্পূর্ণ চক্রবর্তী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানের লোকগান এতি মুর্মু সহশিল্পী। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে আন্তর্জাতিক যোগ দিবস ডক্টর সিধু সোরেনের সাক্ষাৎকার। লোকগান কানুরাম সোরেন মধুসূদন মুর্মু সহশিল্পী বৃন্দ। 6:35 যাত্রানুষ্ঠান দেবী মা মনসার রচনা শৈলেন্দ্রনাথ পরিবেশনায় শিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দির। 7:30 সমীক্ষা। 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 8:30 নানা রঙের গান। 8:55 এ মাসের গান গানের কথা ওরে গঙ্গা শিল্পী সুমন চট্টোপাধ্যায়। গীতিকার সুরকার দীপঙ্কর চট্টোপাধ্যায় শিল্পী সুমন চট্টোপাধ্যায়। 9:00 শিক্ষাঙ্গন থেকে সারদা ফুলি। সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:00 নাটক সুধাকে আমি দেখিনি রচনা অমরেন্দ্রনাথ সান্যাল প্রযোজনা দীপক চন্দ্র প্রদাত। 10:00 রবীন্দ্রসঙ্গীত নানা রঙের গান। 11:00 অতুল প্রসাদের গান শিল্পী মানুষ ভুল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরই 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল শিল্পী পণ্ডিত যশরাজ। 6:30 কলকাতার রেড রোডে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অনুষ্ঠানের হিন্দি ও ইংরেজি ধারাবিবরণী দিল্লি কেন্দ্র।

থেকে রিলে করে শোনানো হবে। 8:30 বাংলা হিন্দি শিক্ষার আসর, 9:00 নজরুল গীতি, শিল্পী ত্রিদীপ রায় চৌধুরী, 9:45 আধুনিক গান শ্রীমন্তী দাস, 9:40 রসধারা উপস্থাপনায় দীপজানী রায়চৌধুরী, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 পোস্ট বক্স নম্বর 111, বেলা 12:00 সুরভি উপস্থাপনায় দেবজানী রায়চৌধুরী, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী সন্দীপ ঘোষ, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানুষ ভুল, 5:20 উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, 6:30 ICC মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার খেলার ধারা বিবরণী যথাক্রমে হিন্দি ও ইংরেজিতে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। স্টুডিওর অনুষ্ঠান যথারীতি শোনা যাবে এই সময় নিউজ অন AIR অ্যাপে। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 আধুনিক গান শিল্পী তমালী ভট্টাচার্য, 7:30 দর্পণ উপস্থাপনায় দেবিকা গুপ্তা, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন নাটক, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন সুবদ্ধ সঙ্গীত, এ অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত যশ রাজ, রাগ প্রথমে আহির ভৈরব এবং তারপর বিলাস খানি টোড়ি।

শুনছিলেন খেয়াল শিল্পী পণ্ডিত যশরাজ, প্রথমে আহির ভৈরব এবং তারপর বিলাসখানি টোরির আগে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, আর একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, আন্তর্জাতিক যোগ দিবস আজ ভোর থেকেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে। কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মধ্যপ্রদেশের জব্বলপুরে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে আজ ফের চলতি বছরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 গ্রহণ করা হবে। কেন্দ্রীয় জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, 8,60,000 মেট্রিক টন তেল নিয়ে 3টি ভারতের পতাকাবাহী ট্যাঙ্কার গতকাল নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকতম যুদ্ধ প্রকরণে অভ্যস্ত হতে হবে। গতকাল তিনি শিলংয়ে ইস্টার্ন এয়ার কমান্ডের সৈন্যদের সঙ্গে মতবিনিময় করেন। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাও এর মুখোমুখি। গতরাতে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে এবং নেদারল্যান্ড সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস 2026 উদযাপিত হচ্ছে। এটি দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। এবারে থিম হল সুস্থ বার্ধক্যের জন্য যোগ। সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এবারে থিমটি বাছা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি কলকাতার ঐতিহাসিক রেড রোডে আজ সকালে আয়োজিত হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুশীলনে অংশগ্রহণ করবেন। এখানে হাজার হাজার যোগ অনুরাগী সশরীরে উপস্থিত থাকবেন এবং ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ নাগরিক ভার্চুয়ালি এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানটি স্বাস্থ্য, সম্প্রীতি ও সামগ্রিক কল্যাণের বার্তা বহনকারী একটি আন্তর্জাতিক আন্দোলন হিসেবে যোগব্যায়ামের ক্রমবর্ধমান ভূমিকাকে আরও সুদৃঢ় করবে। সংস্কৃতি মন্ত্রক দেশের 100টি আইকনিক বা বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এই উদ্যোগের অংশ হিসাবে 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে নয়াদিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণার্ক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবলীপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ এবং অসমের শিলচর। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি ভারতীয় মিশন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 6:30 থেকে 7:50 পর্যন্ত রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌবাহিনীর 3টি জাহাজ দোনাগিরি, সংশোধক এবং অগ্রয়ের কমিশনিং বা নৌবহরে অন্তর্ভুক্তি অনুষ্ঠানে যোগ দেবেন। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এই জাহাজগুলি নির্মাণ করেছে। এগুলিতে 75%-এরও বেশি দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে, যা আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে প্রতিফলিত করে।

অংশ নেন। ব্রাজিলে 2026 সালের আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের অংশ হিসেবে দেশটির ফজ দো ইগুয়াসু জলপ্রপাতের সামনে একটি বিশেষ যোগব্যায়াম সেশনের আয়োজন করা হয়, যার নেতৃত্ব দেন ব্রাজিলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ভাটিয়া। ডেনমার্কের আরহাস শহরে ডক ওয়ানে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের আয়োজন করা হয়। সেখানে রাষ্ট্রদূত মনীষ প্রভাত ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের উদ্দেশ্যে লেখা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বার্তা পড়ে শোনান। ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বহু মানুষ বিখ্যাত লিঙ্কন মেমোরিয়ালে সমবেত হন। স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। পরীক্ষা শুরু হবে দুপুর দুটোয়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষা দেওয়া যাবে। পরীক্ষা গ্রহণে স্বচ্ছতা বজায় রাখতে সিসিটিভি সিস্টেম জ্যামার, আধার ভিত্তিক বায়োমেট্রিক তথ্য যাচাই, প্রশ্নপত্র বহনের জন্য জিপিএস সম্বলিত গাড়ির মতো বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল একটি মহড়ারও আয়োজন করা হয়। এনটিআরও জানিয়েছে রাজ্য সরকারগুলির সঙ্গে সহযোগিতায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের জন্য পানীয় জল, ওআরএস, অ্যাম্বুলেন্স প্রভৃতির ব্যবস্থা করা হয়েছে। এদিকে নিট পরীক্ষা উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া ডিভিশন বিশেষ ইএমইউ ও মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া হাওড়া ডিভিশনের সমস্ত ইএমইউ লোকাল সপ্তাহে কাজের দিনের সময়সূচি অনুযায়ী চলবে। এদিকে নিট ইউজি পরীক্ষার্থীদের সহায়তায় রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নম্বর চালু হয়েছে। রাজ্য স্তরে কন্ট্রোল রুমের নম্বর হল 0332214-3526 এবং 86979-810700। এছাড়াও 1070 টোল ফ্রি নম্বরেও যোগাযোগ করা যাবে। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 17টি জেলায় হেল্পলাইন সোমবার সকাল 6টা পর্যন্ত চালু থাকবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, গতকাল ভারতীয় পতাকাবাহী 3টি জাহাজ 8,60,000 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। এই জাহাজগুলিতে 94 জন ভারতীয় নাবিক রয়েছেন। দেশ বৈভব, দেশ বিভোর এবং সানন্মার হেরল্ড নামের 3টি জাহাজ খুব শীঘ্রই ভারতীয় বন্দরে নোঙর করবে বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি উল্লেখ করেছেন। মন্ত্রী আরও বলেন, ভারতের স্বার্থ তুলে ধরতে ও ভারতীয় নাবিকদের নিরাপত্তা দিতে মন্ত্রক বদ্ধপরিকর। উল্লেখ্য, লেবাননের ওপর ইসরায়েলের আক্রমণ ও যুদ্ধবিরতির ব্যাপারে ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে গতকাল ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। মেঘালয়ের শিলংয়ে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ডের সদর দপ্তরে গতকাল সৈন্যদের সঙ্গে মতবিনিময়কালে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রযুক্তিগত তৎপরতা, কৌশলগত দূরদর্শিতা এবং প্রাতিষ্ঠানিক উদ্ভাবনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বর্তমান বিশ্বব্যবস্থার অনিশ্চয়তার মধ্যেও সুদৃঢ় প্রস্তুতি বজায় রাখার জন্য এই বিষয়গুলি অত্যন্ত জরুরি। প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, যুদ্ধের ক্রমপরিবর্তনশীল প্রকৃতিতে হাইব্রিড হুমকি, সাইবার চ্যালেঞ্জ, তথ্যযুদ্ধ, লজিস্টিক্স বা রসদ ব্যবস্থাপনা সক্ষমতা, সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা এবং ড্রোন এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উঠে আসছে। এমত অবস্থায় প্রতিরক্ষা বাহিনীর জন্য কেবল প্রথাগত প্রস্তুতি যথেষ্ট নয়। তিনি বলেছেন, নিজস্ব শর্তে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভারতের জন্য আত্মনির্ভরতা অর্জন করা অপরিহার্য। পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির করা অযৌক্তিক মন্তব্য ভারত দ্বর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার বা এখতিয়ার তাঁর নেই। জয়সওয়াল বলেন, মানবাধিকারের ক্ষেত্রে পাকিস্তানের নিজস্ব শোচনীয় রেকর্ড বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছে, সেক্ষেত্রে তাঁর এই মন্তব্যগুলি অত্যন্ত হাস্যকর ও অযৌক্তিক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল মেঘালয়ে প্রায় 60 কিলোমিটার দীর্ঘ জুয়াই নটিয়াং কডিয়াব ঘান্ডুলি সড়ক প্রকল্পের উদ্বোধন করেছেন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থ সাহায্যে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। বলিভিয়ায় ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক চাপের কারণে চলা আন্দোলনের প্রেক্ষিতে প্রেসিডেন্ট রদ্রিগো পাজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি অবরুদ্ধ সড়কগুলি খুলে দিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে স্টেট অফ এক্সেপশন কার্যকর করার কথা বলেছেন। পশ্চিম এশিয়ায়
পশ্চিম অস্ট্রেলিয়ায় একটি বন্য সামুদ্রিক পাখির শরীরে অত্যন্ত সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা HSN1 ভাইরাস শনাক্ত হওয়ার পর নিউজিল্যান্ড জানিয়েছে যে তারা এই ভাইরাসের সম্ভাব্য অনুপ্রবেশ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। সম্প্রতি পশ্চিম অস্ট্রেলিয়ায় একটি পরিযায়ী সামুদ্রিক পাখির শরীরে H5N1 স্ট্রেনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তবে গৃহপালিত হাঁস মুরগির মধ্যে এর কোনো সংক্রমণ বা উল্লেখযোগ্য হারে

0: योग को बढ़ावा देने के लिए जो पहल की है उनके बारे में बताया। हम आपको बताएं कि माननीय राज्यपाल पश्चिम बंगाल श्री आर एन रवि, माननीय मुख्यमंत्री पश्चिम बंगाल श्री शुभेंदु अधिकारी और प्रधानमंत्री जी स्वयं आज के दिन के लिए विशेष तौर पर तैयार किए गए परिधान में इस समय है। योग को परिलक्षित करती हुई टी शर्ट्स हैं और साथ ही पतलून पहनी है और जो भी योगाभ्यर्थी यहां पर बैठे हैं, योग साधक यहां पर बैठे हैं रंग बिरंगे मैट्स पर, वो बेहद उत्साहित हैं। माननीय प्रधानमंत्री जी की उपस्थिति में उल्लास है लेकिन साथ ही अनुशासन भी है।
1: यस एंड एवरी एंथुजियास्ट हियर एंड नाउ द ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल श्री शुभेंदु अधिकारी।
2: वंदे समवेत सुनागरिक भद्रमंडली, আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং যার হাত ধরে সিটি অব জয় এই কল্লোলনী তিলোত্তমা কলকাতা তথা পশ্চিমবঙ্গে যোগ কামস টু হোম, যোগ বঙ্গে ফিরে এলো। সেই মাননীয় নরেন্দ্র মোদীজিকে 11 কোটি পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে হৃদয় থেকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। মহামহিম রাজ্যপাল মাননীয় আর এন রবিজি রয়েছেন, ভারত সরকারের মাননীয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদবজি রয়েছেন এবং সম্মানিত ব্যক্তিবর্গ, মিডিয়ার বন্ধুরা এবং যোগপ্রেমী জনগণ রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটু পরেই একটি সুবিশাল বৃহৎ ঐতিহাসিক কার্যক্রম হতে চলেছে। ইতিমধ্যে এই কার্যক্রমের আজকে যে আন্তর্জাতিক যোগা দিবস যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না। কারণ আমাদের অজানা, আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে, কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ, যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 257,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো। 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ, তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, ইতিহাস আমরা জানি, আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে

এতক্ষণ শুনছিলেন হিন্দি শিখার আসর বাগধারা, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ত্রিদীপ রায়চৌধুরী।

এতক্ষণ নজরুল গীতি শুনছিলেন ত্রিদীপ রায় চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরে শুনবেন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে তিনটি জাহাজকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করবেন। স্বল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য কাজ করায় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত বিজেপি সরকারের প্রশংসা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি দীর্ঘ চিঠি পাঠিয়েছেন। কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে আজ ফের চলতি বছরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 গ্রহণ করা হবে। কেন্দ্রীয় জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন 8,60,000 মেট্রিক টন তেল নিয়ে তিনটি ভারতের পতাকাবাহী ট্যাঙ্কার গতকাল নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর ও কুরাসাওর মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গতরাতে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে এবং নেদারল্যান্ডস সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কলকাতায় রেড রোডে আজ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত আবশ্যক। এদিন প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম তুলে ধরে শ্রীরামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন।
1: যোগ দিবস কে অবসর পর আজ বঙ্গাল মে হোনা বহুত বিশেষ হ্যায়। বঙ্গাল কি ইয়ে পবিত্র ভূমি জহাঁ ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তো নে অবতার লিয়া, জহাঁ সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো योग से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, लाहिड़ी महाशय जैसे महान योगियों ने जहां योग परंपरा को नई ऊंचाइयों तक पहुंचाया, आज उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे रहा है।
0: রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন, যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারে থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না। শ্রী মোদী এদিন কলকাতাবাসীর বিশেষ প্রশংসা করে বলেন নাগরিক কর্তব্য পালনে এখানে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যোগ দিবস পালন উপলক্ষে গোটা বাংলায় স্বচ্ছতার সঙ্গে স্বাগত কর্মসূচি পালন করা হয়েছে, যা অত্যন্ত প্রেরণাদায়ক।
1: আজ যোগ দিবস পর খাস করকে পুরে বঙ্গাল মে কলকাতা মে ইহা বনে স্বচ্ছতা কে যোগ কে লিয়ে ভি কলকাতা বাসিও কি সরাহনা করুঙ্গা। এ অদ্ভুত পহল হ্যায়, স্বচ্ছতা সে স্বাগত পহল কে লিয়ে জিস তরহ यहां लगातार श्रम किया गया है, नागरिक कर्तव्य निभाया गया है, वो सभी देशवासियों के लिए आज एक बहुत बड़ी प्रेरणा बन गया है।
0: কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে ভারত ও বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সংস্কৃতি মন্ত্রক দেশের 100টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করেছে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হচ্ছে। এগুলি হল নতুন দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবলীপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও অসমের শিলচর। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি দূতাবাস ও কনসুলেট যোগ দিবসের আয়োজন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এরপর রাষ্ট্রপতি রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। প্রধানমন্ত্রী আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌবাহিনীর তিনটি জাহাজ দোনাগিরি, সংশোধক এবং অগ্রয়ের কমিশনিং

বা নৌবহরে অন্তর্ভুক্তি অনুষ্ঠানে যোগ দেবেন। কলকাতার গার্ডেনডিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এই জাহাজগুলি নির্মাণ করেছে। এগুলিতে 75% বেশি দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে, যা আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 5 পৃষ্ঠার একটি চিঠি লিখে রাজ্যে নতুন বিজেপি সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস পালনের বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। শ্রী মোদী উল্লেখ করেন, এবছরের শুরুর দিকে পশ্চিমবঙ্গের জনগণ এক অবিস্মরণীয় নির্বাচনী রায় প্রদান করেছে। তিনি গত 1 মাসে রাজ্য সরকারের কাজের অসাধারণ গতি ও সংবেদনশীলতার প্রশংসা করেন এবং সরকারের অগ্রগতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন। তাঁর চিঠিতে উল্লিখিত উদ্যোগগুলোর মধ্যে রয়েছে বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত এবং অন্নপূর্ণা যোজনা। প্রধানমন্ত্রী এই উদ্যোগগুলির জন্য শুভেন্দু অধিকারী ও তাঁর দলকে অভিনন্দন জানান। শ্রী মোদী আশা প্রকাশ করেন যে পশ্চিমবঙ্গ তার প্রজ্ঞা, সৃজনশীলতা ও অদম্য মানসিকতা দিয়ে জাতিকে অনুপ্রাণিত করে যাবে এবং রাজ্যের মানুষ নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গিয়ে ভারতের অগ্রগতি ও সমৃদ্ধিতে আরও বেশি অবদান রাখবে। স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। পরীক্ষা শুরু হবে দুপুর 2টায়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000 বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, গতকাল ভারতীয় পতাকাবাহী 3টি জাহাজ 8,60,000 মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। এই জাহাজগুলিতে 94 জন ভারতীয় নাবিক আছেন। দেশ বৈভব, দেশ বিভোর এবং সানন্মার হেরল্ড নামের 3টি জাহাজ খুব শীঘ্রই ভারতীয় বন্দরে নোঙর করবে বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি উল্লেখ করেছেন। মন্ত্রী আরও বলেন, ভারতের স্বার্থ তুলে ধরতে ও ভারতীয় নাবিকদের নিরাপত্তা দিতে মন্ত্রক বদ্ধপরিকর। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য দুদেশের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে ফের পরস্পরের মুখোমুখি হতে চলেছে। উল্লেখ্য, ইরান গতকালই জানিয়েছিল লেবাননের ওপর ইসরায়েলের হামলা বন্ধ না হয় তারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে অনুমোদন প্রত্যাহার করেছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের গতকালের ঘোষণাতে স্পষ্ট জানিয়েছেন, আগামী 60 দিনের মধ্যে ইরান যদি স্থায়ী চুক্তিতে স্বাক্ষর না করে তবে সমস্ত জলপথে মার্কিন অবরোধের ব্যবস্থা করা হবে। শিক্ষায় নেতিবাচক প্রভাব এড়াতে নরওয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জেনারেটিভ এআই টুল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। পাশাপাশি উচ্চস্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রেও এর ব্যবহারে বিধিনিষেধ আনা হচ্ছে। প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোর এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, এআই ব্যবহারের ফলে ছোট ছোট শিশুদের পড়া, লেখা ও গণিত শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ধাপগুলি এড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি জানান, আগস্টের শেষ ভাগে শুরু হতে চলা নতুন শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে। রেল, তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রাজস্থানে যাত্রী সুবিধা বৃদ্ধি ও রেল নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি বিকানের রেলওয়ে স্টেশন থেকে লালগড় সাবরমতী এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডক্টর হেডগেওয়ারের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করে দেশবাসীর মনে সবার আগে দেশ এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদের চেতনা জাগিয়ে তুলেছিলেন। 19তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব MIFF 2026 আজ শেষ হচ্ছে। তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, অ্যানিমেশন এবং এআই সিনেমার এই দ্বিবার্ষিক উৎসবটি গত 15 জুন শুরু হয়েছিল। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এফ এর ম্যাচে তিউনিশিয়া জাপানের বিরুদ্ধে খেলবে। গুয়াদালুপে স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 9:30। গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাওয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। গতরাতে গ্রুপ ইর ম্যাচে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ড সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হবে। খেলা শুরু 9:30। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় 12:30 লস অ্যাঞ্জেলেসে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। 3:30 গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কাবু ভার্দের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষ

এতক্ষণ শুনছিলেন আধুনিক গান শ্রীমন্তী দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই রাজধারা, সঙ্গে দেবযানী।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি। সুদীপ বসু। আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। এবারই প্রথম কলকাতার রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা ছিল যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম। কড়া নিরাপত্তার মধ্যে সমাজের নানা স্তরের প্রায় 30,000 মানুষ রেড রোডে যোগাভ্যাসে সামিল।

0: হন। অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যোগ সকলকে একসঙ্গে যুক্ত করে। 21 জুন সারা বিশ্বে বড়সড় আন্তর্জাতিক উৎসব পরিণত হয়েছে। তিনি বলেন, বাংলার পূর্ণভূমিতে যোগ দিবস পালন বড় প্রাপ্তি। কলকাতাবাসী স্বচ্ছতার সঙ্গে দিনটিকে স্বাগত জানিয়েছেন। শ্রী মোদী বলেন, নিয়মিত যোগাভ্যাস বার্ধক্যের পথেও মানুষকে সুস্থ থাকতে, সক্রিয় থাকতে সাহায্য করে।
1: যোগ জব স্বভাব মে আতা হ্যায় তো ও মানবীয় একতা কা আধার বন জাতা হ্যায়। যোগ কেবল শারীরিক শ্রম কা সাধন নহি হ্যায়, যোগ কিসি এক আয়ু বর্গ কে লিয়ে সীমিত ভি নহি হ্যায়। যোগ মানব কে জীবন কা চেতনা কে সাথ ঊর্জা কে সাথ এক প্রকাশ ভি হ্যায়।
0: কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব তাঁর ভাষণে বলেন, সরকার নাগরিকদের স্বাস্থ্য রক্ষায় নানা পদক্ষেপ করেছে। চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে এর জন্য বিশেষ বরাদ্দ হয়েছে বলে তিনি জানান।
2: আজ বহু সময় কে বাদ বঙ্গাল কি ইস ধরতি সে যোগ কি গুঞ্জ পুরে বিশ্বভর মে সুনাই দে রহি হে। হামারা আয়ুষ মন্ত্রালয় ভারত কি প্রাচীন বিরাসত ওয়ালি পারম্পরিক চিকিৎসা পদ্ধতিও কা বিস্তার করনে কে লিয়ে কটিবদ্ধ হে। ইসকে লিয়ে ইস বর্ষ কে কেন্দ্রীয় বজেট মে আয়ুষ মন্ত্রালয় কো লেকর কই মহত্বপূর্ণ ঘোষণা কি হে, জিসমে 3 নয়ে অখিল ভারতীয় আয়ুর্বেদ সংস্থানো কি ঘোষণা ভি শামিল হে।
0: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগ রাজ্যে ফের ফিরে এসেছে। পশ্চিমবঙ্গে এতদিন মানুষকে যোগ দিবসের অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। যোগ দিবসের জন্য সারা রাজ্যে 2.5 লক্ষের বেশি রেজিস্ট্রেশন হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে ভারতীয় নৌসেনার সদস্যে নির্মিত 3টি যুদ্ধজাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রহ দেশের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এ তৈরি এই যুদ্ধজাহাজগুলির 75% বেশি উপাদান দেশীয় এবং নির্মাণে 200 বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা যুক্ত ছিল। প্রধানমন্ত্রী বলেন, শক্তিশালী নৌবাহিনী ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়।
1: কি ম্যারিটাইম ক্ষমতা কে বিনা কই ভি রাষ্ট্র বড়ি শক্তি নহি বন সক। সমুদ্র সে বিকাশ জুড়া হ্যায়, সুরক্ষা জুড়ি হ্যায়, সমৃদ্ধি জুড়ি হ্যায়।
0: এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল RN রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রমুখ। শহরতলি থেকে জেলা যোগ উৎসবে অংশ নিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই চলেছে যোগাভ্যাস। শান্তিনিকেতনের বিশ্বভারতীতে শিক্ষার্থী ও অধ্যাপকদের সঙ্গে যোগাভ্যাসে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম চত্বরে মহাসমারোহে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। প্রায় 3000 মানুষ এতে অংশগ্রহণ করেছেন। পাথর প্রতিমা ও রায়দিঘির বিভিন্ন প্রান্তে বন দপ্তরের উদ্যোগে যোগাভ্যাসের পাশাপাশি ম্যানগ্রোভ ছাড়ারোপণ কর্মসূচি পালিত হয়। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ASI এর আয়োজনে আজ বিষ্ণুপুর রাসমঞ্চে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল কলেজ পড়ুয়া, সরকারি আধিকারিক, NCC ও বিভিন্ন বিভাগের প্রায় 5 শতাধিক অংশগ্রহণকারী। পশ্চিম মেদিনীপুরের আসানসোলের পোলো ময়দানে যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হন প্রায় 6000 মানুষ। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষার নিট UG পরীক্ষা আজ ফের নেওয়া হচ্ছে। পরীক্ষা শুরু হবে দুপুর 2 থেকে চলবে 5:15 পর্যন্ত। দুপুর 1:30 পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। তাদের সহায়তায় রাজ্য সরকার রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নম্বর চালু করেছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন কংগ্রেস বিধায়ক জুলফিকার আলী। উপদল নেতা হয়েছেন দলের মোতাব শেখ। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক বিবৃতি দিয়ে এই দুই বিধায়ককে দলনেতা এবং উপদল নেতা ঘোষণা করেন। সক্রিয় মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগর থেকে অত্যধিক জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী ইলা বসু।

0: এতক্ষণ আধুনিক গান শুনছিলেন ইলা বসুর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন বৃন্দগান শিক্ষার অনুষ্ঠান। আজ শুনবেন একটি কন্নড় গীতি, গীতিকার ডি আর গৌড়া।

0: শুনছিলেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ মুলতানির আগে খেয়াল পরিবেশন করলেন শিল্পী সন্দীপ ঘোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুরজিৎ সাহা, হারমোনিয়ামে রতন ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 4:59। শুরু হলো দ্বিতীয় অধিবেশন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়া ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানস ফুলের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানস ভুলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন

এতক্ষণ শুনলেন আধুনিক সঙ্গীত শিল্পী তমালী ভট্টাচার্যর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্তা।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন হিন্দি ছায়াছবির গান। আজকের প্রথম গানটি শুনবেন কিয়ামত সে কিয়ামত তক ছায়াছবি থেকে উদিত নারায়ণের কণ্ঠে।

0: এবারের গানটি নামাক হালাল ছায়াছবি থেকে কিশোর কুমার ও আশা ভোঁসলের কণ্ঠে।
1: আরে আরে আরে না না না না না না না না

0: শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, একটু পরেই খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে স্পেন, সৌদি আরব, বেলজিয়াম, ইরান, উরুগুয়ে, কার্বোভারদের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ লিগ পর্বে আজ জাপান 4-0 গোলে টিউনিশিয়াকে হারিয়ে দিয়েছে। গতকাল জার্মানি 2-1 গোলে আইভরি কোস্টকে পরাজিত করেছে। ওল্ড ট্রাফোর্ডে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করছে। ভারত মহিলাদের FIH হকি নেশনস কাপ চ্যাম্পিয়ন হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে আজ দেশজুড়ে পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে। আসছি বিস্তারিত খবরে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30 লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30 গ্রুপ এইচ এর ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কার্বোভারদের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে গ্রুপ এফ এর ম্যাচে আজ জাপান টিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে গ্রুপ ইর ম্যাচে টরেন্টো স্টেডিয়ামে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে দেয়। নেদারল্যান্ডসের হয়ে ব্রায়ান হাব্বি 5:17, কোডি গ্যাপকো 47:54 জোড়া গোল করেন। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে।

0: ওল্ড ট্র্যাফোর্ডের ময়দানে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে ভারত। দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে ভারত গ্রুপ এর দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল শ্রীলঙ্কাকে 66 রানে পরাজিত করেছে। শ্রীলঙ্কার রাঙ্গিলি ডাম্বুলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 378 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরু থেকেই দ্রুত গতিতে রান তোলে ভারত। ভারতের তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী 29 বলে 94 রানে ঝোড়ো ইনিংস খেলেন। পরে ব্যাট করতে নেমে 311 রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আসন্ন ইংল্যান্ড সফরের একদিনের সিরিজের দল ঘোষণা করেছে। বিরাট কোহলিকে দলে রাখা হয়েছে, তবে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। আগামীকাল তার বেঙ্গালুরুতে বিসিসিআই এর সেন্টার অফ এক্সিলেন্সে যাওয়ার কথা রয়েছে। বোর্ডের মেডিকেল টিম তার ফিটনেস পরীক্ষা নেবে। ফিটনেসে উত্তীর্ণ হলে তবেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে কোহলি খেলবেন। ভারতের একদিনের দলে আছেন শুভমান গিল, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার সহ অধিনায়ক, লোকেশ রাহুল উইকেট রক্ষক, ঈশান কিশান উইকেট রক্ষক, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, সুদীপ যাদব, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিং এবং গুরনুর ব্রার। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচটি হবে 14 জুলাই, দ্বিতীয় ম্যাচ 16 জুলাই কার্ডিফে, তৃতীয় ম্যাচে 19 জুলাই লর্ডসে অনুষ্ঠিত হবে। কেনিংটনের ওভালে দ্বিতীয় ক্রিকেট টেস্টে নিউজিল্যান্ড 253 রানে ইংল্যান্ডকে পরাজিত করেছে। এর ফলে তিন টেস্টের ফলাফল এখন 1-1। খেলার সংক্ষিপ্ত স্কোর, নিউজিল্যান্ড 391 ও 362, ইংল্যান্ড 291 ও 209। দুই ইনিংসে 11টি উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ম্যাচের সেরা হয়েছেন। মহিলাদের FIH হকি নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের হয়ে গোল করেছেন নবনীত কাউর ও সুনেলিতা টপ্পা। গোটা টুর্নামেন্টে ভারত অসাধারণ পারফরমেন্স করেছে, সমস্ত ম্যাচেই তারা অপরাজিত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তাদের এই জয় দেশের তরুণ হকি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তার সঙ্গে এই যোগাভ্যাসে সামিল হন। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনকারীদের সঙ্গে নিজেও যোগ ব্যায়াম করেন। তিনি মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন,
1: योग केवल हमारे शारीरिक स्वास्थ्य पर ही फोकस नहीं करता। योग मानसिक स्वास्थ्य से शारीरिक स्वास्थ्य का मार्ग दिखाता है। इसलिए योग के विषय में युक्त चेष्टस्य कर्मसु कहा गया है, यानी हमें क्या करना चाहिए, क्या नहीं करना चाहिए, इसका बोध।
0: खेलार खबर शेष हलो, एर परेर खबर रातेर 10টায়।
2: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে এখন শুনবেন নানা রঙের গান। প্রথম গানটি অটোগ্রাফ ছায়াছবি থেকে, শিল্পী অনুপম রায়।

আকাশ প্যানে কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন স্পটলাইটের বাংলা রূপান্তর। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফর এবং দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে একটি আলোচনা। আলোচনায় অংশ নিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ গুলশান সচদেবা।

কাছে জানতে চাইব, ভারত এবং ফ্রান্সকে আমরা কৌশলগত অংশীদার বলে থাকি, দু দেশের মধ্যে সম্পর্ককে কোন বিষয়গুলি আরও বেশি শক্তিশালী করে তুলেছে, এই বিষয়ে আপনার মতামত কি? গুলসান সচদেবা, দেখুন, আমার মনে হয় আপনি যেমনটা উল্লেখ করেছেন, দুই দেশের মধ্যে সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে আস্থা ও অংশীদারিত্ব। আপনারা হয়তো জানেন, বিশ্বের প্রায় 45টি দেশের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে। তবে পশ্চিমী দেশগুলির মধ্যে ফ্রান্সের সঙ্গেই ভারতের প্রথম কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয় 1998 সালে। সেই তখন থেকে চারজন ফরাসি রাষ্ট্রপতি চিরাক, সারকোজি, ওলান্দে ও বর্তমান রাষ্ট্রপতি ম্যাক্রো এবং ভারতের তিনজন প্রধানমন্ত্রী এই অংশীদারিত্বের সম্পর্ককে লালন পালন করেছেন। সেদিক থেকে দেখলে ফ্রান্সের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে গড়ে উঠেছে, একথা বলা যায়। প্রতিরক্ষা, মহাকাশ, সুস্থায়ী উন্নয়ন, পরমাণু শক্তি, মানুষে মানুষের যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের দুদেশের মধ্যে সহযোগিতার একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে। বিগত কয়েক বছরে অবশ্য ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কাজের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্কের সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু মনে রাখতে হবে আমাদের ভৌগোলিক অবস্থান আলাদা, আমাদের দুই দেশের উন্নয়নের স্তরও পৃথক। তা সত্ত্বেও দুই দেশের নেতৃবৃন্দ যেভাবে নিজেদের মধ্যে সম্পর্ককে এগিয়ে নিয়ে গেছে, তাকে এক কথায় অনন্য বলা যেতে পারে। সম্পর্কে বিভিন্ন স্তরের প্রতিফলন ঘটে থাকে। যেমন ধরা যাক, দুই দেশের নেতৃত্ববৃন্দ যৌথভাবে ভারত ইনোভেস্ট সম্মেলনের উদ্বোধন করেছে। এই সম্মেলনকে দুই দেশের মধ্যে সম্পর্কের এক মাইল ফলক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে 1947 সাল পর্যন্ত একটি রোড ম্যাপ বা পথরেখা তৈরি করা হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো কয়েক মাস আগে ভারত সফরের সময় এই পথরেখা হোরাইজন 2047 গৃহীত হয়েছে। এই সময়তেই আমাদের সম্পর্ককে বিশেষ বিশ্বব্যাপী কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করা হয়েছে, যার অর্থ এই সম্পর্ক এখন শুধুমাত্র ভারত ও ফ্রান্সের মধ্যেই সীমাবদ্ধ নেই। আমরা বিভিন্ন ক্ষেত্রে এমন কিছু কাজ করে চলেছি যা বিশ্বের কল্যাণে কাজে লাগতে পারে। সেদিক থেকে দেখলে এই সম্পর্ককে এখন অনেক বেশি ব্যাপক, বৃহৎ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্ব বলা যেতে পারে। এই সম্পর্কের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্তর রয়েছে। ভারতের দিক থেকে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে অনলাইন সংযোগ, কৌশলগত স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার কথা বলা যেতে পারে। এই বিষয়গুলি দুই দেশকে আরও কাছাকাছি এনেছে। বর্তমান সময়ে বিশ্বে ভূরাজনৈতিক সমীকরণ পরিবর্তিত হচ্ছে এবং বিগত কয়েক বছর ধরে ভারতীয় অর্থনীতির বৃদ্ধি ঘটছে, যা দুই দেশকে আরও কাছে এনেছে। সর্বজিৎ কাউর, আপনি ভারত ইনোভেটসের যৌথ উদ্বোধনের কথা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী মোদী তার ফ্রান্স সফরকালে এই সম্মেলনের উদ্বোধন করে বলেছেন, এই শতকের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলার জন্য দুই দেশ একযোগে কাজ করে যেতে পারে। তিনি ভারত ইনোভেস্ট সম্মেলনকে ভারতীয় প্রতিভার সঙ্গে ইউরোপের পুঁজির মেলবন্ধনের মন্ত্র হিসেবে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী মোদী ভারতীয় যুব সম্প্রদায়ের মননশীলতার সঙ্গে ইউরোপের কৃতকৌশলকে সেতুবন্ধনের সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই সম্মেলনের মঞ্চে 120টি ভারতীয় স্টার্ট আপ সংস্থা, অগ্রণী লগ্নিকারক এবং সংযুক্তি সংস্থা যোগ দিয়েছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের নিরিখে আপনি কি মনে করেন যে এই মঞ্চ ভারতের যুবকদের জন্য কোনো নতুন সুযোগের দরজা খুলে দেবে? গুলশান সচদেবা, হ্যাঁ, নিশ্চিতভাবে ভারতের যুবক এবং দেশের শিক্ষা ও সমগ্র স্টার্ট আপ ব্যবস্থা এর ফলে উপকৃত হবে। ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের এই ধরনের উদ্যোগ এই প্রথম। আমরা জানি ভারতে এক বিশাল শিক্ষাক্ষেত্র, যেখানে যুব অর্থনীতি এবং বৃহদায়তন স্টার্ট আপ ব্যবস্থা রয়েছে, কিন্তু এখানে ডিপটেকের কথাও আছে, যার অর্থ গত কয়েক বছর ধরে আমরা যে কৃত্রিম মেধা, কোয়ান্টাম প্রযুক্তি, সেমিকন্ডাক্টরের মতো বিষয় নিয়ে আলোচনা করছি, শুধু তাই নয়, এর বাইরেও জৈব প্রযুক্তি, শক্তিক্ষেত্র, স্বাস্থ্য পরিষেবা, নতুন অর্থনীতি, উৎপাদন ক্ষেত্র এবং প্রতিরক্ষা ক্ষেত্র এর ব্যবহার বিস্তৃত হয়েছে। উদীয়মান এই প্রযুক্তিগুলি নিয়ে এই মঞ্চে কাজ হতে পারে। আমাদের দেশে সমস্ত IITগুলি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের বক্তব্য, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এই সম্মেলনে অংশ নিয়েছে। এখান থেকে 20টিরও বেশি গুরুত্বপূর্ণ স্টার্ট আপ প্রযুক্তি বিশ্বের কাছে প্রদর্শিত হয়েছে। এছাড়াও এক বিরাট সংখ্যক লগ্নিকারী

বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকরাও এতে অংশ নিয়েছেন। তারা যদি সংশ্লিষ্ট সকল পক্ষে দৃষ্টি আকর্ষণ করতে পারে, তাহলে ফ্রান্স বিভিন্ন ইউরোপের দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে পারবে। তবে তার আগে তাদের এটা বোঝাতে হবে যে ধরনের গবেষণামূলক কাজ তারা করছে তারা বিশ্বের সর্বত্র কাজে লাগতে পারে। আমাদের দেশে বিরাট সংখ্যক বিশ্ববিদ্যালয় রয়েছে, বহু গবেষণা প্রতিষ্ঠানে মৌলিক গবেষণার কাজ হয়ে থাকে। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন বা ইউরোপের দেশগুলির দিকে তাকান, তাহলে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রেই কৃত্রিম মেধার মতো প্রযুক্তি নিয়ে গবেষণার কাজ বিশ্ববিদ্যালয়গুলিতে হয়ে থাকে। আমাদের দেশের যুবকদের এক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য স্টার্ট আপের চটজলতি ফলের দিকে না ঝুঁকে মৌলিক গবেষণায় মনোনিবেশ করতে হবে। সর্বজিৎ কাউর, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ভারতের শক্তি, দেশের যুব সম্প্রদায়ের গবেষণা এবং উদ্বোধনী শক্তির মধ্যে নিহিত রয়েছে বলে মন্তব্য করেছেন। ফ্রান্স কিভাবে ভারতের উদ্ভাবন এবং গবেষণা শক্তি বিষয়ে বিশ্বাস অর্জন করেছে বলে আপনার মনে হয়? গুলশান সাজবেদা সচদেবা, দেখুন, ভারতের যুবশক্তির যে উল্লেখ এখানে করা হয়েছে তার অর্থ বিশ্লেষণ করলে দেখা যাবে আমাদের দেশে 140 কোটি মানুষ রয়েছে। এই দেশে গবেষণা, উন্নয়ন, জ্ঞানভিত্তিক কাজকর্ম এবং প্রশিক্ষণের ক্ষেত্রে যেসব প্রযুক্তিবিদ নিযুক্ত রয়েছে তা ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের প্রযুক্তিবিদদের সংখ্যার সমান। আমাদের দেশে এই ধরনের প্রশিক্ষিত এবং উচ্চশিক্ষাপ্রাপ্ত প্রযুক্তিবিদের সংখ্যা প্রতি বছর 10 লক্ষেরও বেশি হিসেবে বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের দেশে গবেষণা উদ্বোধন ক্ষেত্রকে বিশ্বের উদ্ভাবন মানচিত্রে অন্যতম প্রধান হিসেবে ধরা যেতেই পারে। সর্বজিৎ কাউর, প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন ভারতের উদ্ভাবনের কাজ হচ্ছে কিনা এটা প্রশ্ন নয়, বরং বলা ভালো কারা ভারতের এই উদ্ভাবনের কাজে যুক্ত হতে চায়। প্রেসিডেন্ট ম্যাক্রোর এই বক্তব্যের সঙ্গে ভারত সম্পর্কে এক ধরনের আস্থার প্রতিফলন ঘটেছে কি? গুলশান সাজদেবা, দেখুন, বর্তমান সময়ে সারা বিশ্ব গবেষণা ও উদ্ভাবনের বিষয়ে ভারতের দিকে তাকিয়ে আছে। একটা সময় পর্যন্ত তারা এই ক্ষেত্রে চীনের উপর গুরুত্ব দিত। সেই সময় বহু ইউরোপীয় এবং ফরাসি কোম্পানির সঙ্গে চীনা অর্থনীতি এবং চীনা উদ্ভাবন ব্যবস্থার সম্পর্ক তৈরি হয়। কিন্তু বর্তমানে নানান ভূরাজনৈতিক কারণে চীনের প্রতি তাদের মোহভঙ্গ হয়েছে, তাই তারা নতুন বিকল্পের খোঁজ করছে। ভারত বিশ্বের মধ্যে দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির দেশ হিসাবে বিশাল শিক্ষা ব্যবস্থা, যুব জনসংখ্যা, স্টার্ট আপ এবং নতুন উদ্ভাবনের কেন্দ্র হিসাবে খুব দ্রুত উঠে আসছে, তাই তারা ভারতকে এক প্রতিশ্রুতিময় দেশ হিসাবে দেখছে। এছাড়া এই সব দেশ বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতার মুখে পড়ছে। কৃত্রিম মেধা কিংবা কোয়ান্টাম প্রযুক্তির মতো ক্ষেত্রে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের কাছে প্রতিযোগিতার মুখে পড়ছে, তাই তারা এই সব ক্ষেত্রে কাজ করার জন্য বিশ্বাসভাজন অংশীদারের খোঁজ করছে। ভারত এই সুযোগকে কাজে লাগাতে পারে। আমার মনে হয় ফ্রান্সের আয়োজিত ভারত ইনোভেটস সম্মেলন এরকমই এক সুযোগের মঞ্চ হিসাবে গণ্য হতে পারে। সর্বজিৎ কাউর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফর এবং দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। গুলশান সচদেবা, আপনাকেও অনেক ধন্যবাদ। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ শুনলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফর এবং দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে একটি আলোচনা। আলোচনায় অংশ নিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ গুলশান সচদেবা, সঞ্চালনায় ছিলেন সর্বজিৎ কাউর। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শক্তিশালী সামুদ্রিক সক্ষমতা কোনো দেশের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তিনি আজ কলকাতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী আজ কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। বিশ্বের নানা দেশে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ স্পেন সৌদি আরবের বিরুদ্ধে খেলছে। বেলজিয়াম ইরানের এবং উরুগুয়ে কার্বোভারদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শক্তিশালী সামুদ্রিক সক্ষমতা কোনো দেশের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। তিনি আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক।
1: আইএনএস বিক্রান্ত সে লেকর আজ তক কি যাত্রা কেবল নয়ে যুদ্ধপোতোঁ কি যাত্রা নহি হ্যায়, ইয়ে ভারত কি বড়তি আত্মনির্ভরতা কি যাত্রা ভি হ্যায়। আজ আইএনএস অগ্রয়, আইএনএস দুনাগিরি অর আইএনএস সংশোধক উসী যাত্রা কো নই গতি দে রহে হ্যায়। ইয়ে তিনো পোত ভারত কে তিন মহত্বপূর্ণ সংকল্প কে ভি প্রতীক হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে, দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই তিনটি জাহাজ নৌবাহিনীকে হস্তান্তর এক যুগান্তকারী মুহূর্ত। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষ তার সঙ্গে এই যোগাভ্যাসে সামিল হন। প্রধানমন্ত্রী যোগ অনুশীলনকারীদের সঙ্গে নিজেও যোগব্যায়ামে অংশ নেন। তিনি মানসিক সুস্থ

0: অসুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথে যোগের ভূমিকার উপর জোর দিয়েছেন। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়াম কেবল শারীরিক অনুশীলন নয়, এটি কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ থাকে না, বরং এটি হল মানব আত্মারই অভিব্যক্তি।
1: যোগ কেবল শারীরিক শ্রম কা সাধন নহিঁ হ্যায়, যোগ কিসি এক আয়ু বর্গ কে লিয়ে সীমিত ভি নহিঁ হ্যায়। ভারত মে হম জানতে হ্যায় অর দেখতে আয়ে হ্যায়, যোগ মানব কে জীবন কা চেতনা কে সাথ ঊর্জা কে সাথ এক প্রকাশ ভি হ্যায়।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে যোগাভ্যাস রাজ্যে ফিরে এসেছে। রেড রোডের অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দোহায় ভারতীয় সম্প্রদায়ের এবং অন্যান্য প্রবাসী গোষ্ঠীর 2000-এরও বেশি যোগপ্রেমী একত্রিত হয়েছিলেন। মাস্কাটে ভারতীয় দূতাবাসের যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের ঢাকাতেও যোগ দিবস পালিত হয়েছে। সেদেশে ভারতীয় হাইকমিশনের অধীনস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র IGCC এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে গতকাল রিয়াদে যোগ দিবস উদযাপনে 500 জনের বেশি অংশগ্রহণ করেন। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট UG 2026 আজ আবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এরও বেশি। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়। দুপুর 2 থেকে বিকেল 5 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। তামিলনাড়ুর পেরিয়াপালামের একটি সি ফুড রপ্তানি প্রতিষ্ঠানে অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনায় 7 মৃত্যু হয়েছে, আহত আরও 70 জন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশেষ রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিক্রিয়া দলের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি 3 উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে 24 মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন। এই প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। নিহত প্রত্যেকের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার উল্লাডাবরি এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 6 মৃত্যু হয়েছে, আহত 25 জন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি বাস আজ বেলা 11 নাগাদ ময়নাগুড়ি থেকে দোমোহনী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, বাস চালককে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার আগামীকাল তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12 বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্পর্শকাতর অন্তর্বর্তী চুক্তি পাকা করতে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। কাতার এবং পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সেদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংসদের অধ্যক্ষ বাগের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে এই বৈঠকের মধ্যে ইরান জানিয়েছে ইসরায়েল লেবাননে হামলা চালানোয় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে হরমুজ প্রণালী সবরকম জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে 4 মধ্যে বৈঠক হবে। তবে ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান জানিয়েছেন যুদ্ধ বন্ধ করতে ইরানের জন্য মঞ্জুর হওয়া 6 মার্কিন ডলারের তহবিল যা বর্তমানে কাতারের কাছে রয়েছে তা অবিলম্বে ইরানকে ফেরত দিতে হবে। ভারতীয় নৌবাহিনীর স্টেলথ ফ্রিগেট INS তরকাস গতকাল মরিশাসের পোর্ট লুইসে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে অভিযানের অংশ হিসেবে এই সফরের লক্ষ্য হল ভারত ও মরিশাসের মধ্যে সামুদ্রিক সহযোগিতা।

ছবি হাম দিল দে চুকে সনম, শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, কারসন সরগাঠিয়া ও সমবেত।

কবিতা কৃষ্ণমূর্তি, বিনোদ রাঠোর এবং কারসন সরগঠিয়া। ছবি হাম দিল দে চুকে সনম।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ৯৯% এবং সর্বনিম্ন ৬৯%।

গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.62 মিলিমিটার। আজ রাত 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 0.62 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় যারা নদী বা সমুদ্রে মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর।

এখন জানিয়ে দেব আজ অর্থাৎ 22শে জুন সোমবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত থাকছে বিজয় কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা, বিজ্ঞান ভিত্তিক আমন ধানের চাষ বলবেন মাধবচন্দ্র ধারা, 6:40 আপনার স্বাস্থ্য বিষয়ে ডায়াবেটিক রোগী কি খাবেন না বলবেন ডক্টর রানা ভট্টাচার্য, 6:45 প্রাত্যহিকি উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও চন্দ্রজিৎ প্রামাণিক, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, 8:00 বিজ্ঞানের খবর সংকলনে মৌসুমী সৌম্য মজুমদার, 8:05 নজরুল গীতি শিল্পী ইন্দ্রাণী দাশগুপ্ত, 8:20 বাংলা কথিকা অগ্নিযুগের অনামীরা শুনবেন পারুল মুখোপাধ্যায়ের কথা বলবেন কৃষ্ণেন্দু দেব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সৌগত চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান যুবমঞ্চ উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও পৌলমী বাঘ, 12:00 পুরাতনী শিল্পী কাজল বিশ্বাস, 12:15 লোকগীতি শিল্পী রমেশচন্দ্র সরকার, 12:33 উনজমির দুনফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, 1:00 নির্বাচিত লোকগীতি, 1:45 মহিলা মহল অন্দর সংবাদ, অতিথি লেখিকা বিতস্তা ঘোষাল উপস্থাপনায় ব্রততি দাস, 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো কুরাঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন, 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় 10ম শ্রেণীর ভূগোল পাঠদানে তারা সুন্দরী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শুভ্রা ঘোষ সঙ্গে 2 জন শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শিল্পী সতীশ রায় মুর্মু ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ শুনবেন ক্রীড়া বিষয়ক অনুষ্ঠান নতুন প্রতিভা অন্বেষণে ক্লাবের ভূমিকা সাক্ষাৎকারে জ্ঞানদা মান্ডি, এছাড়া থাকছে লোকগীতি শিল্পী মতিলাল কিস্কু জলধার হাসদা এবং সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষি কথার আসর বিষয় বর্ষাকালীন অড়হর চাষ, থাকছে স্বপন কুমার সাময়ের সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়, এছাড়া লবণাক্ত অঞ্চলে খারিফ ফসলের চাষ থাকবে ডক্টর সুকান্ত কুমার সারেঙ্গির সাক্ষাৎকারটি নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা বিষয় অসুখের জটিল সমস্যা ও তার নিরাময়, অতিথি ডক্টর সৌভিক দুবে সাক্ষাৎকারটি নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী ওস্তাদ আরশাদ আলী খান, 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 ভজন শিল্পী সোমলতা বেরা, 10:45 পুরাতনী শিল্পী কাজল বিশ্বাস, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন শিল্পী বিদুষী কল্যাণী রায়।

এবারে সঞ্চয়িতা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, থাকছে সুরবাহার, শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

মুখোপাধ্যায়, 6:35 রামচরিত মানস। শুনবেন 149তম পর্ব, 6:45 ভজন শিল্পী সোমলতা বেরা, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সৃজনী পাল, 8:30 নজরুল গীতি শিল্পী শ্রীমন্তী দাস, 8:45 পুরাতনী শিল্পী কাজল বিশ্বাস, 9:00 লোকগীতি শিল্পী রমেশ চন্দ্র সরকার, 9:10 রাসধারা উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় সুফিয়া সেরিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, দুপুর 1:10 থাকছে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী শ্যামল লাহড়ী। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে 5:10 নজরুল গীতি শিল্পী ইন্দ্রাণী দাশগুপ্ত, 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় পুনম সিং, 6:30 গুলগুলশন উপস্থাপনায় পুনম সিং, 7:10 মজদুর মণ্ডলীর আসর। শুনবেন ক্রাফটিং কোকোনাট বিষয়ে সোমনাথ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন শুভেন্দু বিকাশ বাগ। 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ অর্থাৎ 22 জুন সোমবারের অনুষ্ঠান সূচি।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশন আজকের মতো এখানেই শেষ হল। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১২টা বেজে ১১ মিনিট হয়ে ৪৭ সেকেন্ড। জয় হিন্দ।